নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত আপনার রাউরকেলা এফএম ব্যান্ড র 102.6 মেগাহার্জ র প্রেরণা কার্যক্রম কু কার্যক্রম র প্রযোজনায় বসন্ত কুমার স্বাইঁ এবং কার্যক্রম র উপস্থাপনায় মু আপনার রেডিও সাথী মধুস্মিতা। শ্রোতা বন্ধু, ভারতের রেডিও প্রসারণ র আরম্ভ 1936 অল ইন্ডিয়া রেডিও ভাবে হয়েছিল। পরে 1957 এহাকু আকাশবাণী নামে নামিত করাগলা। সেই দিনঠার আজ পর্যন্ত আকাশবাণী তথ্য, শিক্ষা, সঙ্গীত, সাহিত্য, কৃষি, স্বাস্থ্য এবং মনোরঞ্জন মাধ্যমে লোকঙ্ক হৃদয়ের নিজের গোটিয়ে অলগা স্থান সৃষ্টি করে পারিছি। গ্রামাঞ্চলর চাষীঠার আরম্ভ করে সহরর শিক্ষিত যুবক পর্যন্ত সমস্ত আকাশবাণী থিলা জ্ঞান এবং সচেতনতার গোটিয়ে মহত্বপূর্ণ মাধ্যম। কৃষি দর্শন, যুববাণী, সম্বাদ বুলেটিন, নাটক, ভজন, লোকসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত ভি কার্যক্রম মান লোকমানক মনকু মধ্য ছুঁই পারিছি। বিশেষ করে দুর্যোগ সময়ের আকাশবাণী সঠিক সূচনা প্রদান করে লোকঙ্ক জীবনের আশার আলোক জলাই পারিছি। তবে শ্রোতা বন্ধু, আকাশবাণীর 90 বর্ষর গৌরবময় যাত্রা ভারতীয় সংস্কৃতি এবং সূচনা প্রসারণর গোটিয়ে স্বর্ণিম অধ্যায়। গ্রামঠার সহর পর্যন্ত লোকঙ্কু সচেতন এবং একতাবদ্ধ করিবারে আকাশবাণীর ভূমিকা অসাধারণ। অনেক কলাকার এবং সাহিত্যিক আকাশবাণী মাধ্যমে নিজের প্রতিভাকে পরিচয় দেই পারিছন্তি। আজি মধ্য আকাশবাণী জনমনর বিশ্বাস এবং ভাবনার স্বর হিসাবে অবিরত আগেই চালিছি। শ্রোতা বন্ধু, মানব জীবন অত্যন্ত মূল্যবান, কিন্তু এই জীবন সবুবেলে সুখ সুবিধা আনন্দরে ভরি রহে নাহি। জীবনরে কেতবেলে হস আসে তো কেতবেলে লুহ মধ্য আসে। সেথিপাই কুহাযায় জীবন ফুলর সেজন হুয়ে, গোটিয়ে কণ্টকিত পথ। অর্থাৎ জীবনর পথরে অনেক বাধা, সমস্যা, দুঃখ, সংঘর্ষ রহিথায়। যেউ লোক ধৈর্য, সাহস, পরিশ্রম সহিত সেই সমস্যা মানুষ মুহা হয়ে থাকে, সেই লোক জীবনের সফল হয়ে পড়ে। মানুষের জীবন অমূল্য। কেবে কেবে গুরুতর রোগ মানুষকে এমিতি এক স্থিতিরে নিয়ে যায় যেউঠারে জীবন এবং মৃত্যু মধ্যে যুদ্ধ চলে। সেমতি গোটিয়ে রোগ বিষয়ে আজ আমি আমার কার্যক্রমে আলোচনা করা যাচ্ছে, লিভর সিরোসিস। এ রোগ বিষয়ে হুয়েত আমার শ্রোতাবন্ধু মানে অল্প বহুতেই জাণিথিবে। লিভর রোগ গোটিয়ে অতি গুরুত্বর সমস্যা। যেতবে লিভর সম্পূর্ণ ভাবে কাম করা বন্ধ করে, সেতবে লিভর ট্রান্সপ্লান্ট হি জীবন বঞ্চাইবার গোটিয়ে বড় আশা হয়ে থাকে। যে ব্যক্তি লিভর ট্রান্সপ্লান্ট পরে পুনর্বার সুস্থ জীবন জিউচন্তি, সে নিশ্চয় ভাবে গোটিয়ে নূতন জীবন মধ্যে পাউচন্তি। লিভর ট্রান্সপ্লান্ট কেবল গোটিয়ে অপরেশন নুহে, এহা জনে মানুষঙ্ক পাই পুনর্জন্ম সদৃশ। অপরেশন পূর্বরু রোগী শারীরিক, মানসিক ভাবে বহুত কষ্ট ভোগ করন্তি। দুর্বলতা, ভয়, অনিশ্চিততা, পরিবারর চিন্তা তাঙ্কু ঘেরি রহে। কিন্তু সফল ট্রান্সপ্লান্ট পরে ধীরে ধীরে সে নূতন আশা সহিত জীবনকু ফেরি পাআন্তি। পুড়ি হসন্তি, চালন্তি, কাম করন্তি, পরিবার সহ খুশিরে সময় কাটন্তি। এই

সিনে সঙ্গীত কার্যক্রমের পরবর্তী গীত উদিত নারায়ণ এবং রামশঙ্কর কণ্ঠে, সমীর রচনার আনন্দ মিলিন্দ সঙ্গীত নির্দেশনার চলচ্চিত্র দুলে রাজা।

শ্রোতা বন্ধু, এই ভজনটি সহ শেষ হল আজির ভক্তিগীতর কার্যক্রম আরতি। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর বর্তমান প্রচার করছু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 448তম ভাগ, প্রযোজনা সুহাস মহান্তি।

শ্রোতা বন্ধু শুনিলে নারীমহল কার্যক্রম। কার্যক্রমটিকে প্রযোজনা করেছিলেন বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনার থিলে সত্যভামাপতি। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর।

শ্রোতা বন্ধু, সম্বলপুরী গীতর কার্যক্রমে শুণন্তু শেষ গীতটি, প্রেমনাথ বারিক কণ্ঠরে রচনা, পরশুরাম শতপথী।

সন্ধান চিপি দেল সন্ধান চিপি দেল সন্ধান চিপি দেল সন্ধান চিপি দেল সন্ধান চিপি।

শ্রোতা বন্ধু, এই গীতটি সহিত শেষ হল আজির সম্বলপুরী গীতর কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর স্টুডিও ঘড়ি সময় বর্তমান সন্ধ্যা 6:20 হওয়া যাচ্ছি। এবে শুণন্তু সংস্কৃতরে সম্বাদ রিলে করে প্রসার করুছু আকাশবাণী দিল্লি।

0: অষ্টম খেলো ইন্ডিয়া যুব ক্রীড়া প্রতিযোগিতা 2026 চলিত থর তেলেঙ্গানা পক্ষর আয়োজন করা যাব। কেন্দ্র যুব ব্যাপার ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয় আজ এই বিষয়ে ঘোষণা করেছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের সৃষ্টি হয়েছে অবপাত দুর্বল হওয়া পরে রাজ্যের বর্ষার পরিমাণ হ্রাস পাইছে। আজিঠার আসন্তা 12 তারিখ পর্যন্ত রাজ্যের অল্প কতক স্থানের স্বল্পর মধ্যম ধরনের বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্য সংবাদ পুনি থরে ওড়িশা গস্তরে আসন্তাকালি আসবে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। ওড়িশা গভীর সমুদ্র মৎস্য পালন মিশন দস্তাবিজর করবে উন্মোচন। মৎস্য উৎপাদনের কেন্দ্রস্থলী ভাবে ওড়িশা উভা হয়েছে কহিলে কেন্দ্রমন্ত্রী রাজীব রঞ্জন সিং। পিএম সূর্যঘর যোজনা কু পিএম আবাস যোজনা সহ সংযোগ করবে রাজ্য সরকার এবং যুক্ত তিনে প্রথম পর্যায়ে নামলেখা লাগি প্রকাশ পাইলা সংশোধিত সূচি। আঞ্চলিক সংবাদ আজ এতকি।
1: আকাশবাণী কট শুণন্তু আজির প্রসঙ্গ।
2: আজির প্রসঙ্গ প্রকৃতির অমূল্য বরদান ঔষধীয় বৃক্ষ। আলেখ্য আঞ্চলিক সংবাদ বিভাগ উপস্থাপনায় মু সুভাষ চন্দ্র শতপথী। প্রাচীন কালর মানব সভ্যতা সহিত জঙ্গল এবং বৃক্ষলতার অতি নিবিড় সম্পর্ক রহিয়াসিছি। প্রকৃতি আমাকে এভাবে অনেক বৃক্ষ উপহার দিয়েছি যাহা কেবল পরিবেশকে সন্তুলিত রক্ষে না বরং মারাত্মক রোগর মানুষকে রক্ষা করা সঞ্জীবনী সদৃশ কাম করে। এই বৃক্ষগুলিকে আমি ঔষধীয় বৃক্ষ বলে কই থাও। ভারত হেউছি আয়ুর্বেদর জন্মভূমি। আমার বেদ পুরাণ আদিরে বিভিন্ন বৃক্ষর ঔষধীয় গুণ সম্পর্কের উল্লেখ করা যাইছি। সেগুলিক মধ্যে কতোটি হেউছি নিম, তুলসী, অঁলা এবং অশ্বগন্ধা। নিমকু প্রকৃতির ঔষধ দোকান বলে অভিহিত করা যাই থাকে। এর পত্র, ছাল এবং মঞ্জিরে জীবাণুনাশক তথা আন্টি ফঙ্গাল গুণ রয়েছে যা কি চর্ম রোগ এবং রক্ত সফা করার গুরুত্বপূর্ণ সাব্যস্ত হয়ে থাকে। সেইভাবে প্রত্যেকটি ভারতীয় ঘরে পূজা পাওয়া তুলসী গছ কফ, থন্ডা ও জ্বর উপশম করা সহ শরীরের রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি করে থাকে। ভিটামিন সি র এক বড় উৎস হচ্ছে অঁলা যা হজম প্রক্রিয়া, কেশ এবং দৃষ্টিশক্তি অত্যন্ত উপকারী সাব্যস্ত হয়েছে। শারীরিক দুর্বলতা দূর করা সহ মানসিক চাপ হ্রাস এবং শরীরের স্ফূর্তি বড়াইবার অশ্বগন্ধা এক উপযোগী ঔষধ ভাবে ব্যবহার করা যায়। ওড়িশার গন্ধমার্দন পাহাড়, শিমিলিপাল জঙ্গল আদি অঞ্চলের এভাবে বহু দুর্লভ জড়িবুটি এবং ঔষধীয় বৃক্ষ রয়েছে। নিকটরে প্রকাশিত এক সূচনা অনুযায়ী কর্কট রোগর প্রতিষেধক প্রস্তুত করার ওড়িশা এক গুরুত্বপূর্ণ সফলতা হাসল করেছে। সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের জৈব প্রযুক্তি এবং জৈব সূচনা বিজ্ঞান বিভাগ এ সম্পর্কিত সূচনা প্রদান করেছে। গন্ধমার্দনরু সংগৃহীত কতোটি উদ্ভিদকে মনোনীত করা যিবা সহ এহার উপযোগ মাধ্যমে ক্যান্সর রোগকে প্রতিহত করিবা পাই এক ফর্মুলার বিকাশ করা যাইছি। এপরিকি প্রথম পর্যায়ে পরীক্ষাগারে ক্যান্সর কোষগুলিক উপরে এহার প্রভাবকে যাঞ্চ করা যাইছি। এহাপরে মূষা উপরে মধ্যে প্রাথমিক ক্লিনিকাল টেস্ট সম্পন্ন করা যাইথিবা জনাপড়িছি। এহার আশাজনক ফলাফল মিলুছি। মানব শরীরে প্রকৃতির প্রস্তুত এই ঔষধর পরীক্ষামূলক উপযোগ পাই প্রস্তুতি আরম্ভ হয়েছে বিভাগ কইছি। এ পর্যন্ত হয়েছে পরীক্ষণরু ঔষধ পার্শ্ব প্রতিক্রিয়া শূন্য থিবা জনাপড়িছি। ক্যান্সর রোগরু সুস্থতা পাই প্রচলিত কেমোথেরাপি চিকিৎসার সুস্থ কোষ প্রভাবিত হেউথিবা বেলে ঔষধীয় গুল্মরু প্রস্তুত এই প্রাকৃতিক ঔষধ কেবল ক্যান্সর কোষ উপরে প্রভাব বিস্তার করা রোগ নিরাকরণ দিগরে সম্ভাবনা সৃষ্টি করেছি। এথিরু এহা প্রত্যয়মান হুয়ে যে প্রকৃতি হি মানুষকে সুস্থ রাখিবারে সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করি আসিছি। বর্তমানের আধুনিক যুগে এলোপ্যাথিক চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া রহিথিবা যোগু বিশ্বব্যাপী প্রাকৃতিক চিকিৎসা প্রতি লোকঙ্কর আগ্রহ বৃদ্ধি পাইবারে লাগিছি। বিশ্ব স্বাস্থ্য সংগঠন অনুযায়ী বিশ্বর প্রায় 80% লোক প্রাথমিক স্বাস্থ্য রক্ষা পাই পারম্পরিক চিকিৎসা উপরে নির্ভর করিথান্তি। দেশে ঔষধীয় বৃক্ষগুলিকর সংরক্ষণ পাই সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। আয়ুষ মন্ত্রণালয় অধীনে রাষ্ট্রীয় ঔষধীয় উদ্ভিদ বোর্ড এ দিগরে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করুছি। সেথিমধ্যে ঔষধীয় বৃক্ষরাজির সংরক্ষণ, এর চাষ এবং ব্যাপক বজার ব্যবস্থা অন্তর্ভুক্ত। প্রাকৃতিক পরিবেশ মধ্যে ঔষধীয় বৃক্ষগুলিকে সুরক্ষিত রাখা লক্ষ্য নিয়ে দেশব্যাপী 115 অধিক ঔষধীয় বৃক্ষ সংরক্ষণ অঞ্চল

শ্রোতাবন্ধু প্রচার কলু ক্ষেত খমার কার্যক্রম আপন মানে টিউন করছেন আমার 102.6 FM আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রকু।

পরবর্তী গীতটি শুনুন তো, হম আপকে দিল মে রহতে হ্যায় কথাচিত্রর গীতটি কণ্ঠদান করেছেন অনুরাধা পড়ুয়াল এবং কুমার সানু।